শ্রোতা বন্ধু নমস্কার, আপন আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রর আজির অধিবেশনর কার্যক্রম শুণুচ্ছন্তি। ঘোষক কক্ষরু মু ভাস্কর চন্দ্র মিশ্র প্রথমে আপনাদের স্বাগত করুছি এবং শুভেচ্ছা জনাউছি। আজি প্রভাতরে, আজি শুক্রবার, 1948 শকাব্দ, আষাঢ় পাঁচ দিন, ইংরাজি 2026 মশিহা জুন মাসর 26 তারিখ। সময় বর্তমান আমার স্টুডিও ঘড়ি প্রাত 5:58, কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.1 মেগাহার্টজ যোগে। নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে মধ্য আমার এই কার্যক্রম একসঙ্গে উপলব্ধ।

শ্রোতা বন্ধু, আপন কার্যক্রম শুনছেন আপনার প্রিয় আকাশবাণী কেন্দুঝর কেন্দ্র প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 110.1 MHz-কে। শুনন্তু আজর কতটি মুখ্য কার্যক্রম সম্পর্কে সূচনা। নমস্কার, কেন্দুঝর কার্যক্রম প্রচার করিবু আজ সকাল 8:30। পূর্বাহ্ন 10:02 গীতাঞ্জলি কার্যক্রম, পূর্বাহ্ন 10:30 প্রায়োজিত কার্যক্রম এনসিআরটির 1315তম ভাগ শুনেপারে। দিন গোটা বাজে 20 মিনিটে মহিলা মান কার্যক্রম বসুন্ধরা। আজ এ রয়েছে আলোচনা, নিশামুক্ত সমাজ পাই নাগরিকর দায়িত্ব। এই সাক্ষাৎ আলোচনার অংশগ্রহণ করেছেন সমাজসেবী অনুরাধা মহান্তি। শুনুলে আমার কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা।

শ্রোতা বন্ধু আপনি টিউন করেছেন 121 এফএম আকাশবাণী কেন্দ্রঝর, আপনার আপনার মোবাইল ফোনে বি শুনেপারছেন আমার এই কার্যক্রম। সময় বর্তমান পূর্বাহ্ন 9টা বাজবা যাচ্ছে। আমরা পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার।

0: শ্রোতা বন্ধু, আপনার টিউন করছেন 100.1 FM আকাশবাণী কেন্দুঝর, আর বর্তমান শুনছেন গীতাঞ্জলি কার্যক্রম।
1: শুভ খবর, শুভ খবর, শুভ খবর। কেন্দুঝর জেলার সুনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান কনক গ্রুপ পক্ষরু জুন 29 তারিখ সোমবার দিন হিরো কোম্পানির এক নূতন হিরো শোরুম খোলিবাকু যাচ্ছি। এখানে হিরো কোম্পানির বাইক, স্কুটি, ইলেকট্রিক স্কুটি সহ স্পেয়ার পার্টস মধ্যে উপলব্ধ হব। আউ প্রথম 100 জন গ্রাহকঙ্কু 5 গ্রাম রূপা কয়েন প্রদান করা যাবে বলি কনক মোটরস তরফরু অফার প্রদান করা যাইছি। শুভ খবর, শুভ খবর, শুভ খবর।
2: তিনিটা কলেজরে
3: ব্যস্ত হও না,
2: ফিজ তো দেখো।
4: হে কোন খবর, কোন হেলা
3: ফিজ রো টেনশন।
4: রাহুল রো ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তো রাস্তা ক্লিয়ার। ব্যাংক রো আবশ্যক অনুযায়ী স্টুডেন্ট এডুকেশন লোন ইজিলি মিলিব, যেউথিরে 4 লক্ষ টাকা পর্যন্ত নো কোলাটারাল।
2: সিএ কোটি
4: মিঠা আরবিআই কহে
5: করা সঠিক আরম্ভ হুয়া ফাইনান্সিয়ালি স্মার্ট।
6: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
7: সোনা, রূপা, হীরা, ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
6: কনক জুয়েলারি, বিএস মল, ধোপাড়িয়া ছক, কেন্দুঝর। মোবাইল 9437632517।
0: শ্রোতা বন্ধু, যাহা আম অভ্যাসরে পরিণত হয়ে যায় সে হচ্ছে নিশা, যাহা উপরে আমি নির্ভর করি বসন্তি, যাহাকু আমি ছাড়ি পারিবানি বলি ভাবন্তি, সে হেউছি নিশা। দেখা যায় আজির যুববর্গ এই নিশার কুপরিণাম সম্পর্কে বহুত কিছু জাণিবে তাহারি জালরে পড়ি যাওছন্তি। হেলে কাহিঁ কাহিঁ তার পরিবর্তন এতে সচেতনতা পরে বি তথাপি কার্যক্রমর এই কথা, এই গীত আগকু নিশা নিবারণর এক সচেতনতার বার্তা দেই পারিব বলি আম বিশ্বাস, আম ভরসা।
5: নিশা নিবারণ।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনছেন আপনার প্রিয় আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.1 মেগাহার্টজ যোগে নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে মধ্যে আমার এই কার্যক্রম একসঙ্গে উপলব্ধ। বর্তমান প্রচার করুছু প্রায়োজিত কার্যক্রম এনসিইআরটি, আজ শুনতু এর 1315তম ভাগ।

0: We end this news bulletin.
1: আপনারা কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্ররু।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
6: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমে শুনন্তু খঞ্জনি ভজন, পরিবেশন করিছন্তি বলরাম কান্ডি এবং সাথী।

0: con i tuoi rivali, con l'altro che nel momento lui la cosa della lotta lui non ti proprio di io
1: con proprio di chiunque si sta con i tuoi rivali quanto con i tuoi sta sopra
0: lui? Io vado a vendere io mi pago lì quella
1: যে সে সব নিজে নিজে চড়ি আপনি বা নিজে খাই আপনি করতে চাষ আছে না তাকে বিক্রি ওটা মধ্যে করতে
0: বিক্রি করছি অধিক বিক্রি করছি
1: আচ্ছা যে বিক্রি করছেন বলে কৌছেন কোটি বিক্রি করতে একটা বাজার সুবিধা কম আছে
0: কেউ জানে না তারপরে ঢাকু
1: মানে পাখাপুরি যে হাট আছে সে হাটের নিজে নিজে বিক্রি ওটা করতে তো গাঁর কোনো সম্মতি চাষবাস করতে না অল্প কিছু লোক করতে সমস্ত করতে না গাঁর লোক মানে সাধারণত কম করতে মানে চলতে কমিটি
0: চাষবাস কাম মজুরি
1: মজুরি কাম করতে সমস্ত করতে
0: সমস্তে না গাঁর অনেক করতে
1: আজ্ঞা গাঁর চাকরি আছে কিছু লোক চাকরি বাকরি করতে
0: কেতে
1: লোক বাহারক কাম করা
0: কুড়ি পঁচিশ জন
1: রয়েছেন বাহারে কুড়ি পঁচিশ জন
0: রয়েছেন
1: সেমানে গাঁ কু কেবে কেবে ফেরন্তি
0: পুরো পূর্বরু ফেরন্তি।

নমস্কার শ্রোতা বন্ধু, আজির আলোচনা কার্যক্রম কু আপনাদের স্বাগত। প্রযোজনা অনিতা তির্কি, উপস্থাপনায় মু তুষার সামন্ত।

0: শ্রোতা বন্ধু, আজ আপনার রকিছু আউ এক আলোচনা, ধূমপানর কুপরিণাম। আলোচক ডক্টর বিজয় কুমার দাস।
1: বর্তমান ভারতের শতকড়া 49 ভাগ পুরুষ এবং শতকড়া 11 ভাগ মহিলা ধূমপান করছেন। মহিলা মানুষ ধূমপান সংখ্যা বৃদ্ধি পাওছি। 2020 বেড়ু শতকড়া 14 ভাগ মৃত্যু এথির হি হব। বর্তমান পৃথিবীর প্রত্যেক দিন 80,000 যুবক ধূমপান করছেন। বিভিন্ন উপায়ে ধূমপান করা যাচ্ছে। গাঁ গহলরে বিড়ি পিকা এবং সহরে চুরুট, সিগারেট, পাইপ বা হুকা এবং ফিল্টার সিগারেট দ্বারা ধূমপান করা যাই থাকে। সিগারেট ধোঁয়ারে 4,000 প্রকার বিষাক্ত গ্যাস বা রাসায়নিক পদার্থ থাকে। এগুলির মধ্যে এসিটোন, নাফথেলামিন, নিকোটিন, বেঞ্জোপাইরিন, পোলোনিয়াম 200, কার্বন মনোক্সাইড, কার্বন সালফাইড, হাইড্রোজেন সিয়ানাইড, নাইট্রোজেন অক্সাইড, ভিনাইল ক্লোরাইড, টলুইডিন, অ্যামোনিয়া, আর্সেনিক, ডিডিটি, ইউথেরিন ইত্যাদি প্রধান। বেঞ্জোপাইরিন এক মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ। এহা শরীরে প্রধানত ফুসফুসে কর্কট রোগ করাই থাকে। পোলোনিয়াম ও আর্সেনিক মধ্য শরীরে কর্কট রোগ করাউথিবার যথেষ্ট প্রমাণ মেলিলানি। ধূমপানরু নিকোটিন গলা, শ্বাসনলী এবং ফুসফুস বিভিন্ন স্থানে জমি রহি যায়। ক্রমশ এর পরিমাণ জীবকোষগুলিকে বৃদ্ধি পায়। রক্তরে মিশি বিভিন্ন অঙ্গকু যাইপারে। এহা যোগু শরীরে রোগ নিরোধক শক্তি হ্রাস পায়। জীবকোষর আয়তন বৃদ্ধি পাই কর্কট জীবকোষে পরিণত হুয়ে। এথিযোগু জিহ্বা, মুখগহ্বর, গলা, শ্বাসনলী, ফুসফুসে সাধারণত কর্কট রোগ হয়ে থাকে। এহা ব্যতীত খাদ্যনলী, পাকস্থলী, অন্তনলী ক্ষত হুয়ে এবং পরে কর্কট রোগে পরিণত হুয়ে। নিকোটিন পিত্তরস ও অগ্নাশরু নির্গত রসকু কমাই দিয়ে। ধূমপানরু ধূয়া অ্যালার্জি হয়ে শ্বাসরোগ বা এজমা করাই থাকে। কিন্তু ধূমপানরু মুখ্যতঃ ক্রোনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি হুয়ে। এতদ ব্যতীত ইউসিনোফিলিয়া মধ্য হয়ে থাকে। শ্বাসরোগী মানে ধূমপান কলে শ্বাস আদৌ ভালো হুয়ে না। ঔষধ খাই শ্বাস কমি যাওয়া বেড়ে পুনি ধূমপান শ্বাস বড়াই দিয়ে। শ্বাসরোগী মানুষ ধূমপান এক বিষ সদৃশ। শরীরে নিকোটিনর প্রভাব যোগু রক্তচাপ বড়ি যায়, হৃৎপিণ্ডর স্পন্দন বড়ি যায়, নাড়ির গতি বড়ে, করোনারি শিরাগুড়িক সংকুচিত হুয়ে, হৃৎপিণ্ডকু অম্লজান প্রেরণ কমি যায়, রক্তরে এবং করোনারি শিরারে চর্বিজাতীয় অংশ বৃদ্ধি পায়, ইসচিমিক হার্ট রোগ হুয়ে, রক্তরে প্লেটেলেট কণিকাগুড়িকর একত্রীকরণ হুয়ে, ফলে হৃৎপিণ্ডরে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে থাকে। এথিযোগু মস্তিষ্কের মধ্যে স্ট্রোক হয়ে থাকে। ধূমপান যোগু এথিরোস্ক্লেরোসিস অধিক হুয়ে, ফলে ইসচিমিক হার্ট ডিজিজ এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অধিক হুয়ে। ধূমপান করোনারি হৃদরোগ সৃষ্টি করাউছি এথিরে সন্দেহ নাই। ধূমপান প্রভাবে হাড়গুড়িক সরু হয়ে যায়, চকখড়িপরি ভাঙ্গি যায়। এহাকু অস্টিওপোরোসিস কোহা যায়। ধূমপান যোগু পাকস্থলীরে এসিড অধিক ক্ষরণ হুয়ে এবং এসিড পেপটিক ডিজিজ হুয়ে। এথিযোগু মধ্যে অলসরটি